ফিল্মেলি টিক্রিমে গজুপেকা দাকসং ইংে ক্রোদি ফিল্মেলো লতা মঙ্গেশকর তং সুরেশ ওয়াটকর নে সনাজাজ লুরসুম খান ইন পিন আনন্দ বক্সি আলু আশ্রী খান ইন পিন লক্ষ্মীকান্ত প্যারে লাল কসতা ঘর ফিল্মেলো লতা মঙ্গেশকর তং কিশোর কুমার নে সনাজাদ গুলজার ইসুম খানে লোয়া আশ্রী খান আর ডি বর্মন

0: জনুগুনি ডিগ্রিম সানখানলান গেস থংমালা জুলে দিনে জনুগুনি ডিগ্রি মেনাঙা না ডোলকা লামোতং নিয়েঠোপা ছিং লামো নিসকে চোখনে ছংমে সংসংলা সানখানলান গেসলা তামডেল জিক সানচেসলা ফুলিন তামডেলের গোরগ্যান বুঝুনা হেলদি লাইফ স্টাইল ফিটনেস অ্যান্ড স্টেইং অ্যাওয়ে ফ্রম সাবস্টান্স অ্যাবিউজ ইয়ংনা গতাই মিছেবো ট্রান্সপোজিক লুস্তাল চানজিক ফুচেস ইয়ং রং নং রং রার জিচেসে চালাক চোখগুনে কানে থাকরিঙা জুকশেস
1: কাসালে ডাং দিরিঙি হালং সিলিঙি তুস পেনাঙা ngatange khamde kha nangstak nyun matok bora manok in nang khamde wo chamjik khakchan in khamde wo gyalajik malusna tene ngatang chaklas chijik jatna tewe nang kwa skalas mangpojik yongano tena choksla khamde gyalaluse sefia thaps namina chokri yoteino perna chanyomspe dontang donches nitpo changma borches yang ngatang samlo wo gyalajik nang tangches ngatang junujik inang jagrere inang ngatarang lucifer tus pingte ngamone langste lungspo lakme nang kwa ngatang tus chik pingste nang chamnyan komdul jaches yang dang dini junifer nasogrik peste yoteno tine ngatang rangi yoga jaches staging jaches yang tena chosla philore chale nang kwa dewe ngatang lustang semse khamde niske kha phantoks gyala yolle bano
0: kasale তিনি মাতঙে খামসদে ঠাংসপো বরচে জুনা জুমো মিয়ং চেস চিকপো মানুক ইউমা স্না মাংপো ইয়তেন স্পেরনা সেম্বা বো কাজুক শিক সামিন যুগ সাত জুকসপো বো কাজুক শিগা বরতে ইয়ত ইয়ং মাতং রায় দাং দিনি ইতু সেনাঙ্কুয়া মিমং সাংমা ছরকা ঠাকলুং মাংপো ইয়তেন কাবে জাস্তি রাই জুকসপে খামসদে তং সেমসে খামসদে গুন ঠাংসপো বরচে সেনাঙ্কুয়া স্কালাস মাংপো জিক থানু তেফিয়া রং নং রাই জুকসপো ছংম সং খাকচান ইন সামস্তে তেবে কা গাতাই নংস্তাক মা জাচেস ইউ গাতাই জয় শিক মানো ইউ খাকচান জিক সংস্তানো রাই জুকসপে খামস দেবো ঠাংস পো বর্চেস পো ছংম সং খাকচান জিক সংস্তানো খুং ইউ আচসলা তুস গুন এক্সারসাইজ চুস তে জুকশেস তেনে চালাক চকপ গুন রার জিচেস চালাক গুন চকস গুনে কানে রং নং রং থাকিং আ বর্চেস তেনে গাতাং গুন দন্তাং গ্যালা দুনচেস ফাস্ট ফুড তং জাঙ্ক ফুড গুন মাংপো মাদোনা নং আস কলকানি খারজি গুন পাবা থুকপা তাগি দাস ছোটমা খাজাস চসগুন মাসাং মাংপো দন গোশেস পো মা খাকচানজিক ইনো
1: কাসা ডোলকারলে ইনা মলকান চকলা দাং দিরিং তুস পেনাঙা জুনু জিগিনছি মিছিমি জিগিনছি ছাকচক দোনালা থাতপো নাং তেনে নিয়স চানজিক গুরতি ইনো ইয়াং ফামা কুনে তেনে হিয়ংচেস জানে ঠুগু নাং তেনে গাতাং জুনু গুনলা মল গোশেস মা খাকচান ইনো ছাকচক কুন নিউন দোনচেস ইয়াং আতারাই খাম্পা জাতকানে দোনতাং কুন দোনচেস তেবে নাং খোয়া তিনি খামদে ফিয়া তিনি গাতাং ফান্তোক্স গেলা ইয়ানো ইয়াং তেনা চোসলা ছু মাংপো দোনচেস তিনি গাতাংয়ে লাস কমশিস ইয়ানা হ্যাবিট ছুন ছুন রিক জাত না ইয়ংচেস জানি মিচে বো ঠাংসপো জিগ নাং স্কিটপো জিগ তাং ইয়াং গাতাং গ্যালা জে গুটুব চেস ইনো
0: তনা চোকসলা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইয়ানা জামলিং খামসদে পে মোলকানে নাংজিন কুল্লা তুসগুন ছাকলাস চুইন জুকশেস তুস গুন ঘন্টা চিক ঝিক চকশিক এক্সারসাইজ জাদাত না খুঁই জুকসপে নাংনে ইন্ডোরফিনস জুসতে হরমোন জিক ফুদানো সেম্বাবো থাতপো গুর চুকচেস তাং তেনে স্কিটপো ইয়ংচেস ইয়াং ছরকা তাং ঠাকলুং গুনে নাংনে বিংচেস লা রক্স লেবানো তুস গুন গাতাই এক্সারসাইজ চুইন জুকস না রাই জুকসপে খামসদে গেলা ছাচেস তাং নিয়ামপো নিয়ামপো জুমো মাংপো জিকানে রং না রং স্কিপ থুপচেস নো স্পেরনা সুগার জেরা চোকস খারে জুমো এক্সারসাইজ চুইন জুকসেস কানে রং তাং রং তুস নং নিয়ামপো লাস চোকানে মিজিক গুর থুপচেস নো
1: কাসালে তেনা চোকসলা গাতাং খামদে ও চামজিক রিনচানে নো ইয়াং গাতাং খামদে গেলা বরগোশেস পো মা খাকচানে নো দাং দিনে তুসেনা ফামা ইনশিক ইয়াং আতং জুনু ইনশিক জুমো নুন জিগিয়ং না লেলো জাতে মানচাত খাম

0: Maskyu da juksanok. Tiwo ngatang nyoks gyurmi chukches. Ngatang zumo nyunji gyodnang. Ngatang rangay tene manchat khaa songste. Tan tena ngatang mankun tustus ka don goshes. Ma khakchani no.
1: Kasa li, dimbe, rang nang rang zukspo tangspo borches. Rang nang rang zukspe ka nangstak borches gun ma khakchani gino. Tene ta ngatang substance abuse juna jinok juna. Substance abuse juna, tizuk chalak jik. Ka ngatai mhapo kolche sekani rai zukspa notskel shante jiglebat te tusla tene ngatai towa substance abuse juano substance abuse nang kuga chalak gun mang tang mang po kolche perna chang ram choks drugs choks yang tene doctor gune salkane sman gunang mang po donna te gune jaste tene notskel shante jiglebche sino chiksten gangpe nanga mimang stong thak mang po jik I choks Jalak gun mangpo kolche sekani shante khyat leps te yote no. Sel zate yote no kao ngatay zukspo pural danche se nangku ga sel rere rere nang jikin na pakbu tang nyam pol dana no. Tena tosla ngatay zukspo go sels mangpo jik zoms te organ dot te tene tissue dot te tene ngatay zukspo dante no. Tena tosla ngatay sem se khamsde kang shante nos kya leba no. Iwi jaste samba tangzwe nangku a khyat leba no. Nyang tene ngatay last choches nang te tos gune nang skalas thong ano. Ewe jaste immune system ekang khyat shante lewano. Kaltes ngata immune system bo uthuk chana, last chumanyan kan chana. Tene ngata nga thakor la chi zumo jigyot nang. Tene te choks mimang skun la zumo gun gyokspa jarano. Yang te zuk zumo gun ekane binches la kakspo chano. Tene ngata nga samlo tangzo gun ekang khyat shante lewano. Tene te choks mi bo. Khorai last thangme nanga gyaba lucious tang pene in nang khorai nangchang gun tang nyampo del gun ya thopa gun tang nyampo del gun chokpo chenji tang chajes skalas mangpo jugano yang nyampo nyampo I choks mimang gun las ngan pena mi saches tang skun mas kuches te choks chalak gun nang kwa gulia gulia thusano
0: kasa dol karle tene ngatang substance abuse choks nang kwa tene nyoks la chana tene ma kaksporo halale tene ngatang junu gun tene rangrang rangrang samba salte Rang mitse chikpo kotla masala. Rang kazuk thopa jignyampo rulgoshes duk. Ti lopskan kun khane cham jik kazu athakrin chagosok. Ti gun rang rang samba salte. Pilog chal minda minda yote no. Rang na ajukste. Luyang skun nyan nang dikte no. Tsom rik dinang dikte no. Yang atang petet lokche se kom district zat nang dikte no. Chicho nang nyan te no halale. Yang pama jik in nang rang rang tuk kun lopta skyot duga. Skyoda minu. Tuskun ka zikches, yang ni tugu mani topa janmari nyampo dula minuga, lops ngan rig lops te minuga, teku nang nangstak borgoshes, ma khakchan ino.
1: Kasale, ta itsoks jalak shikcha chik, tene rang substance abuse shikina chanang, tena tus kotla saltano, energy tenang kwa kotla saltano, yang pene tsoks gun tolak mangpo jik saltano, te sang tene te tus nang, te energy nang, tene te pene gun shtal soma jik lopches nang, rang al demo tsorkani jalak shik choche shikina kolna, nga ta pantoks gyala jik lepches nuk, yongche chani mitse bos kitpo jik put thup nyanches inok, mola minuga samba ngal lama tang na gyotpasting ni yongin juste, Tefia chi la shik cho nang samba tan tan tangste cho ches. Tene tizuk cha chik ngata itzoks chalak gune nang kuga skyo ches deshes ang ngata nga jikshes nang chapshes shik yongo ches inok. Yang ka chalak po gyala in tewe nang jikshes nang chapshes meyong ches. Rang ina yotka ni rtsal gun pilo ka ping ches. Te gune ka rtsondus za ches. Tene pilo kne rtsal gyala lop ches ina te gune na kak stus te te gun lop go ches pang kak chan jikir teno.
0: Kasa le ma de momo la zat tene jag rere in nang ngata rangay mitse fia yargyas kyung chese skap soma jik ino. Tene ngatangay kamdebo tangpo borgoshes ma khakchan ino. Tene ngatangay tene lopsngane khane ngatang tsamnyan ngatang junu jigin chik mi chimi jigin chik thakrin juk ches. Rang nang rangay ka iches borte tene ngatang las jat goshes ma khakchan ino.
2: Daksang yajarangay tamdilbo sanat jat.
1: Kasata stiwa tilane dikrim jik sanches la phulin. Kasata isting ne importance of outdoor games se ka tiwa tilane dikrim bo sanches la phulin.
3: Ya jule ngeminga rapski don main le nga phyangne in le tene dangdiriang master chenyu de le university of ladakh ne tene dining outdoor games bo nga ti miche na jam shi important in khachan in jer kan score lang cha pek shik zerin samya le dangdiria outdoor games is just so specific kam song sto samara ya le chena nga langa tang kartik se ano kabaddi se ano santulya jen jamina mina game shi thongduk pin halale se ala tumang por se ala thongduk pin le ngaya rai tu se kang mang purchase minya le tene dang diria ote outdoor games po pat met kan chok shi thong lu ya le nga dang diria mang chhu gu gun PUBG yana phoneika pura busy du du ya le PUBG sendina yang games sendina yamani vlogs sendina o chok sendina mang cha kone time bo phoneika pu du khya le ange samarak outdoor games se chhu ma kha chan ji no samarak tyo e sirif nga ta skill jing ma love pa physical fitness pang bora no samarak ya le nga ta philo nga ta physical activity shi gena outdoor games shi so shi sena khud ba khud nga ti body fit lu shi nga ta zumo kam yong che so shi ino khala le maga dang de je thugu gun mang cha phone ka som ba sa outdoor games jete khona shesti ang mir chyang mir khala le tene nga yu ang thong ya le dang de ja parents gun khorang gun ne thugu gun philo yang sar se ma chua yang shu ala kho tv san du phone কালতে বড় গেলে ঠুগুনলা থালবা গুসমা সুগার সকপো ছানো সান্তে ফিলো ইয়াং স্পাসতে জমু গেলে মাছা জতে জে দুখালালে তেনে ঙে সামবেনা ইউ গালা চিনো সামারা খন গুন থালবা গুস নাং চিছানাং ফিলো ইয়াং স্পাসতে জুক জিস ইম্পর্টেন্ট ইনো গালালে তাকি খনে মাসাল চি ছং মা স্ট্রং লুসেন গা তা ফিলো গা গেলে নো ফোগো নো তে তুক ছানাং গা তা কনফিডেন্স বিল্ড ছানো গালালে গা তা নাং কো স্ট্রেন্থ ইনো সামারা তা পাসতে মাচুয়া নাং আবোর না চাপিরি ফোগ নাং খনে কুচো কলিং তানো ইয়ালে তেফিয়া গেমস spo pilogar se chis ma important ji no samarak tening parents la request jen ki ngi je thuwa chamthu binnam pilogar game sik ganta pe din do ya ganta chigin do zo shimet khamsa chuk zeste juai ni ale taki kho phone nang thagring a lusen tv nang thagring a lusen jazana dang din thuun screen time mang po use churu khala ke sang thagring a duk chase fya outdoor the game so ma important ji no samara ya jule
4: সংমালা জুলে ইমিঙা ছবং দল কারিনলে তেনে আউটডোর গেম বোচামজি খাকচানি নকজেস্তি জেনা আউটডোর গেম সেকেতেনা গাতি মিছেনাং কমা ইম্পর্টেন্ট রোল চিক প্লে চন সংসালে তেনে খই মিছেনাং কো চিক পুমান বা খই কেতেনা গাতি মেন্টালি থকনা ইয়া মানে ফিজিক্যালি থকনা মা রোগ সেন মো জানকলে তেনে দেংসাঙি তুজলে কেতেনা ঠুকু গুন মাং ছাত নাই নাং কো দুক স্টে ফোন একা গেম সফ চন সংসালে তেনে সঙ্গন লাই কেতেনা পুরা ফিলক ছংমা সংস্তে ইয়াং স্পা চ চানকলে তেনে আউটডোর গেম খোরাং বলতে নাগাতি জুকসপো খোরাং ফিট লুসু অনক সংসালে আউটডোর গেম মিগানাঙাতা ফাইদা চিচি অনক খেতে নাগাতা টিম কোঅর্ডিনেশন চসলা বানক তেমন বা ফিল্ল আসংস্তে ইয়াংস্পার্স চেসি চাস্তেঙাতি স্ট্রেস লেভেল যে ইয়ত কাকবা সংসালে ইসু যে স্ট্রেস লেভেল চসজনা তেওন স্ট্রেস লেভেল গুন মেট কান ছানকলে তেনে খৈ নাগ কনফিডেন্স আং মা ডকসে মাপু বিল আপ ছানক সংসালে তং ছং মাই কেতে না মাং ছাত না মাদু গালা ইয়া ফিল্ল আচক সংসলে ইয়াংস্পার্স চসে গোসানক সংসালে কাবি জাস্তে গাতি জুকসপু আঙ্কে তে না মা গিয়া লালু সানো কথা জুমো মাংতে যা মাংপো ইয়া মানক সংসালে তেনে না মাংপো মাদু গালা ফোন চোখ লা মাংপো মাস তাঙাতা ফিল্ল কইল সংস্থে ইয়াংসপা চোখ সাং মা মাংপো চেকো সানোলে তেনে থুকছে ছেলে
5: জুলে ছাং মালা তেনে ঙে মেয়ারিন চে নাং মজের চে জেনলে ঙা শিকুরবু চান ইউনলে তেনে দিরিং ই ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস ইস কোলা মাংগিং জিগ জেছে সেল সন্ডুশেন তেনে আউটডোর গেমস চেয়াচিংনে তেনে সিফ এন্টারটেনমেন্ট পারপাস এফিয়া মান দেখে তেনা আঙাতাই মিছে না মানে খার রয়েছে না খুয়ে ফান্তক জিকশেস ফান্তক জুতকিয়া জেসে কি আঙাতাই আউটডোর গেমস আলালে আউটডোর গেমস যাচিংনে সিফ আঙাতাই ফিজিক্যাল ফিটনেস করলা সম্বাদানো তেনে আঙাতাই আউটডোর গেমস পেকে তেনা সিফ ফিজিক্যাল ফিটনেস মান দেখে তেনা আঙাতাই মেন্টাল ওয়েলবিং ইন আঙ খুয়ে জিকশেস ফান্তক জিকশেস বেনিফিট উৎকিয়া গালে তেনে কাজু ইজে না জেসে আঙাতাই ফিলো আউটডোর গেমস চেয়াচিং তেনে মিন্ডা মিন্ডা চ্যালেঞ্জেস থানো জেসে ফর এক্সাম্পল ওয়েদার কন্ডিশন দেখালা ওয়েদার কন্ডিশন চোখ পেয়ে গোর না তিনি তে চোখ টাইম ইনা আতাই কাজুই ওভারকাম চুয়েন কাজুই আতি তে চোখ চ্যালেঞ্জেস কাজুই কপ আপ চুয়েন তিনি তে চোখ মনে নাম কো মেন্টালি কাজুই স্ট্রং দুচেন তে মনে থানো ডেভেলপ চানো গেলে আতি ক্রিয়েটিভিটি স্পার্ক চানো আতি ইমাজিনেশন গুন কাজুই যুগ চুচেন তে থামা স্পার্ক চানো তিনি প্রবলেম সলভিং গুন ডেভেলপ চানো জব গাতা ফিলো ফিলো আউটডোর গেম সিল চাইজিং নি ফিজিক্যালি অ্যাক্টিভ অনপা ছংমা তেনে কাবি ইমিউন সিস্টেম বোঝ সাজেস তেনে গাতং ফিজিক্যালি স্ট্রং লুসেস তেনে ফিজিক্যাল মানতে গাতং মেন্টালি জিকসে স্ট্রং লুসানো গাতে স্ট্রেস রিডিউস ছানো অ্যাংজাইটি ডিপ্রেশন তেমনি গনাং খুয়ে জিকসেস বেনিফিট উৎকি গালে তেমন পাঙাতা সোশ্যাল স্কিলস মন ডেভেলপ সাজেস তেনে আউটডোর গেমস এনাতা সোশ্যাল অ্যাক্টিভিটিস গাতাই চনপা তেনে তে টাইমে কাজুই সোশ্যালাইজ চাচেন কমিউনিকেশন কাজুই চুচেন তেনে তে চে চে থাকলে এঙাতা জিকসেস বেনিফিট উৎকি গালে যে রিলেশনশিপ কাজুই স্ট্রং বসছেন tetostone, a tie jixes carton of Kihala, tenangne, some mezang cast in chin music, then in the like it and I to go mong set screen, hala screen time, te mong pojano, tene, tene, and telekanatai on ground, natai telekaji cognitive function, boldema, chamano hala, like a gadam shingata pillow outdoor activity. For example, tenangatang chunzane, the hide and seek then. Ipchel lo jano pa ipchel lo halata jese ki nge spek tang na ipchel lo kange ote games po nge spain inte ngati cognitive development ka develop ka ju chanok te kange jabe six pe borte te school la jaren jese ka ta hide and seek le jane ngati brain bo ke 100% te time ngati brain bo pura te ka focus ut ke ka dula no le ale tene ka bi kane ngati problem solving bo improve chanok jese ki ngata jiji iba chigni ngata Chalanopa, the name of the player with Chalzani, Mata, the Sambada was on Hala, Acha Imikaru Ipsio, the some state in it, Ozzy Chalches, the Nata, the understand to chess, Kazu navigate to chin, Kazu Chalchin, teachers a critical thinking on Nata improved chess, Kazu Ozita, Kumo player, Bo, Karu Ipsio, the thing at the analyze channel, put a full focus to the tenet, teachers in Nata, or the mental cognitive develop channel, then a cognitive develop pocket and about fun vision, Hala, the Hanspian spin at the improved chess, Mati cognitive skill, Mun Hanspian spin, improved chess, Hanspian spin at the stress reduced. Chaches teninga ti thinking bo improve chaches tene te so se so carton te so many carton carton benefit ot kya ngata outdoor games nang kanel tene tinna ze che jin le tok je che
6: samala jule teningi me skarma pasan ze chin nga anle ne ni ale tene dring ni pilo yang spanang te cham ji khakshan in te kola che pik ze rin sam ya le son pasan ta pilo yang spas pilo activities te kun activities no ka o ketu nang ata pilo son se se jes jesi nga ta lungs pu sang ma nang ko nga ta ta lungs pu pilo nga ta son pasan lungs pu yang ches no ni ma por ches no ti zug jik son se pilo son se nga ta ta las ka zug yang spa ka zug jik se na jesi cricket indo football indo badminton indo basketball kho kho ka zug shin na ti zug se ches ta dhang de ni jik ten bin nang ko nga ta mang cha phone la yang sa no computer video games ti zug la yang se nga ta pilo game pu ma ni ti zam kha chan ji ta ma ma ti fya nga ta i pilo yang spa pu ma ni kha chan ji gyur te no son sa che zen nga me tu la nga ta phone na computer ti kun ni kya ya le फिया गाता कोन फिलो माने एक्टिविटी जि चन दो नो सोसा त दन दे इ कुने जस्ते गाता फिलो ग बिचेस प माने गाम सो सो दुख समा कि फिया गाता तांग टिकोल गोमा गोमा नि चीज रे दिना फिलो यंस पर पर गाता चीज ला फन तो नो दिना गाता खम दे ठापो लुचेस सो मा सो एक्टिव लुचेस फिट लुचेस इ विकेट न गाता जुस प एक्सरसाइज सिकता नो काओ खेते न गाता छोटन ला माने खम देस ला माने खर्चन जि नो हला गाता आका छवा नो ngata pilo yang spa jis dena ngata nga bang ta no yang spa se no te kun ngata zuspe masal bu khit na mani shante gyuses mana shante gyuse te ngata stamina improve so chache se no pilo yang spa se ches bu khit na ngata se se ngata lungs bu sanga top che se no sunlight top se ngata te kan vitamin d top che se no palali i sama ngata zuspo gogos khasan ji so spa sa ngata khamde ngata te phan thok che chi ino ni mispa chiz ni zena nga ta pelo game bo physical health pa ma no ya te ke tena nga ta semi kham de zem ro le mental well being if ya nga ta khachan ji gurte no ya le yu ke tena nga ta pelo ko tena ta open environment ji yang spaces pa sang ta stress kam che che zino te nga ta mind bo fresh lu che zino yu ke tena nga ta ni concentration nang creativity ya nga ta thugu ji gi te te ka kha ta ya la ji le che zino ta philo amani yang spa mang poji time tu tot mang poji nga ta kyal te philo nga ta spend chos te time spend chos te ta nga ta nang khuachi yong zana nga ta mind bo fresh gut te kyal te fya nga ta ting nga ta sil na ka to chi chi chona mane energetic ma yong ches focus gyal a chache studies uzu ga yong che ino ya le ta yang khachang ji chi no zana nga ta philo yang spa se ches khachang chi no zana chi ko team bo ino ya le teamwork mangchat nga ta philo yang spa nang ko kazu shon no zana nga ta chi sama nga ta game bo team jina se che sale te wi jase nga ta team nyam po nga ta communication gyala jur che so sa chik nang chik cooperate gyala jur che jizu lap cha jang ta no ya le nga ta te sin nga ta game ji philo yang spa se na te ka phama no thoba no chi na yong shi che no te fya nga ta te khane nga ta yang chi len che no zana nga ta kazu nga tang victory bu kazu handle chu ches handle gela kazu chu ches te nga tang agar pham pham te yodna kazu ate yang lo pham ma pham ting ma ni nga tang kazu nga tang yang thop chu ches ya nga tang chun ru shwen te kun la nga tang lapcha gela ji nga tang thop ches yot kya le tene yang pilo yang swing ngatang teams mala discipline teams gela ji ngatang lobche zut kya rana self discipline game ji kinang fair play ka zo chun hala transport nang po game ka zo sin hala mata thupa u po mata gela zo te ka zo sin tang po nang chik dil nang tene ozuk ko la ngatang mane labja mapu ji thupche sang yut kya tene thame kha ngatang ni chi zirin jena pilo yang spa u ke te nang ngat khurjus nang tene thupa nang tenyam po nga tang delbu gyala jik bora no yale iwe nga tang chungtusi tajizuno chungtusi nga tang jizibu mani memories de mano nga tang memorable tikun gyala jik tang nuk tene nga tang tebese nga tang skipo semla dewa te chenmo jik topche si no yale tamala nge chiz zirin zina yale nga tang pelogo yang spa tse chespo mani kakchan jik sora yale iwe ketana skipo jik po man ba nga tang kamdes changpo luches songsale tene chopa mangpo chuches nga tang ta tingma nga tang gas te chaza na nga tang chun za na nga izam memory siyo kyaqpa teo kazu gyala jik lu chuk chen halele aga nga tang izuk itok la jik zad na teni memory si gyala lu chese no yalele te fea nga changma skitpo chikpo man ba iwe se chotan chi changma la nga tang pan gyala jik toga no te fea nga tang changma chik chiga nga tang oyu mangpo pel ches halele nga tang mobile nang te changma tezan nyun mani tezan mangpo mi chok ches uzuk jik chora yale te fea changma la ju le
7: jule nge mia sunam churul le nga bema ne le tene nga university of ladakh nang ko lob chong chune odle le dering ge outdoor games sports am shikatan in te ves ko la chik sum jin le nga tam jenu chikin pane parla outdoor games such as po ma khakna no khala le che jana te ve kane nga ngati health po khet nang fit lu sano ngati weight gain po khet nang khala le fit chik lu sano tene yang nga ta khet nang stress sikane nga tang tezam halale stress tezam mangpo yo amano tene nga ti body posture bo kitna gyala chano khalale tene nga ti communication skill bo kitna ma de mo chano khalale dang dri junu mangpo ji philo aya sport se marcha nang ko mobile lang tv al ten du gan khalale te kitna thik ma no khalale nga ti body fia kefe kitna piloga outdoor games se jis bo khasan no halale kaltes outdoor game jig mar se na ngatang tv as ten duks phone bas ten duks ngati mi gan no che sig mane yang phanchi sig mit kya halale tebe jis ten ngata yang yang janma spira tang che sang te jam logo man no halale pilo song ten ngata yang spar se na chopa somarik thuks te ko ni kazuk she spira tang duk chotpa kazuk shi duk tebe gan ngata marik lop sa no halale nangko chik pu duk tene nga tang stress chanok tene nga ta minda minda samanok tene nga ta nga ta ra noche sig mane phanche sig met ke khalare te fe ke tena outdoor games se ches po ma khatan no jule
8: go ma ta nga ta philo a young spar se ches po nga ta physical bo ke de nang thik cha cha nok sam de ni do nang yambo yambo nga ta nga ke de nang comes day thang po lu she zin ok nga ta ke de nang ya nga ta chala khachi nga ta focus chung in che zin ok te ni to man pa nga ta ke de nang samba su su su su yana creativity zok zyong che zin ok te ni nga ta philo yang spa zok che na te ni nga ta knowledge gain cha che zin ok yambo yambo team work ka zo chu che sing changma yampo zomste last chat na kaza chik ke thangspo chat te wis ko lama as a ko develop chat is no tene nga ta confidence ang bil chat is no je jana ta yang spec phlo yang spec se na nga ta khe te na decision jik len chok pa rang rang level ka te we jas te nga ta confidence boost chat is tene nga ta khe te na spera yana communication ne na gala chat is spera tang che spo ka zo tang che jin nang spera we nang ko yana ka spene communication skill yong che yampo yampo nga tang skipo lu shes an thang mane yampo thun che ka zo duk chen to khe re nang shes te thang ma yut kya tene health benefits ang yut kya
9: thang mala chle nge mi yamu tu bang mo se chen le nga bya ma nen le tene stalyang spo khe te na nga ti phya cham shik khak chan no yut thang me phya o tu school la chapi shik shu na le stalyang spo yut ti phe khe na ji phe important no zo na nga tang nam ji nang phone na alta ste lu sa no khala le yut thang ma ma tene ka vi jas tang tang dal gyu ra no nga tang chi tong chwa la la ma ma no tene nga tang yang emotional physical chi thang me thone fi gyu ra no kamzor gyu ra no khala le tene nga tang lo bing stay game outdoor game chis for chik se na otis khena ta physically fit borano mentally emotionally chis hame to na ta fit borano halale jese physically se na ta mati body strength badai chano tene nga ta yang zumo mu chama jese ki dang dirin diabetes te obesity te otis so yang zumo mang pu je kya pa halale te chame ka na ta scope sano yale yang nga ta emotionally jese na ta philo bing se ta participate chus te game games se spa mati mind bu active lu sano yale tene te ve jese ka ta emotionally ma strong.